শ্রোতাবন্ধু পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী হচ্ছেন অতীশ কুমার মজুমদার, গীত রচনা শুভনারায়ণ স্বাইঁ।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের পরবর্তী ভক্তি গীতটি প্রচার করুছু শিল্পী বীণাপাণি মিশ্র কণ্ঠে এক পুরাতন গীত রচনার।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু শুনিবা উপেন্দ্র কুমার ত্রিপাঠী কণ্ঠরে কুমুদলতা মহান্তি গীত রচনার এই সুন্দর ভক্তি গীতটি।

0: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল আধ্যাত্মিক সঙ্গীতাত্মক ধারাবাহিক শ্রী রামচরিত মানস এবে আসন্তু শুনিবা চাষী ভাই ও ভনী মানঙ্ক পাই কার্যক্রম চাষর কথা।
1: লমিকরি হৌথবার পনিপরিবা মানে হৌছন কখারু কুমড়া জনি কাকের করলা কুন্দ্রু লৌ পুটল ছচিন্দ্রা ইমানকর ভিতরু পোটল হৌছে গোটে অর্থকারী আর স্বাদিয়া পরিবা প্রায় ভুজি বাত নে ফুনি ইটাকে আমি জহ করে রাঁধিথিসু পোটল স্বাদ লাগবার সনে ইটা আমার দেহিনে রকট ঠিকসে জানা আনা করবার লাগিবি সাহায্য করছি। পোটল গছর পতর আর কয়েলি ডিরনু তৈরি সুপ বি রোগী মানকর লাগি খুব ভল কাম দেসি। এসব গুণর লাগি আজকাল খুব লোক ইতাকে পছন্দ করুছন আর বজারে ইতার দাম বি সবুবেলে অটকার হচ্ছে। হেতির লাগি তো আমার চাষী ভাই এই চাষকে করবার লাগি আগকে আবার কথা। এই চাষর লাগি অধিক প্যান দরকার হুথিলে বি পাইন জমি করি নেই রহবার কথা। এই চাষর লাগি শুখলা পাগ আর অধিক উকিয়া হলে বনে মাতর্ক বেশি গরম আর খরাকে সহি নেই পারে। পাখাপুখি 30-35 ডিগ্রি সেন্টিগ্রেড গরম নেই পুটল বনে হেসি। মাতর ক 40 ডিগ্রি নু অধিক কি 20 ডিগ্রি নু কমিগলে ইটা বনে কিনা নেই হে। নয় খণিয়া জমি মনকে পুটল চাষ বনিয়া আসি অলগা পনিপরিবা বাগির ই পুটল হেনটা কিছু উন্নত কিসমর বিহন নেই ভারবার্তা। যেন কেতরা বি চাষ করা হচ্ছে সেমনকর আকার আর গুণ অনুসারে 4টা কিসমর পুটল আছে। প্রথম কিসমটার লম্বা 12 আঙ্গুল গাঢ় নীলি রঙর আর ধলা রঙর লম্বা লম্বা দাগ মনে পড়িথিসি। দেখবাকে গলে ইটা মুর্দুং ভলিয়া হইথিসি। পুটল ভিতর পুলা হিকরি মঞ্জি কম থিসি। অলগ কিসম মনক ঠানু ইতার ঠানে কম ফল ধরসি। আর কেতে কিসম আছে যেনটা মনক লম্বা 1-15 আঙ্গুল হালকা নীলিয়া রঙর আর ধলা রঙর দাগ মানে প্রায় নেই পড়ি থাকে। ইতার ভিতরে অধিকা গুদাল থিসি আর মঞ্জি কম থিসি। প্রথম আর ই কিসম পতর মানে বড় বড় হিকরি পান পতর ভলিয়া হইথিসি। কইলি থিলা বেলকে বজারে ইতার চাহিদা অধিকা রয়েছে। আর গোটি কিসম আছে যেনটা ছোট ছোট হিকরি দুই আড়ে গুজিয়া হইতিসি নীলি রঙর হইতিসি। কেতেক পুটল উপরে না ধলাগার থিসি তো আর কেতেক না নেই থাকে। ফল গুদাল অধিক থাই করি টান হইতিসি আর মঞ্জি বি অধিক থিসি। মাতর্ক ই কিসমর গছে নে খুব পুটল ধরসি। ইতার দাম বজারে কম থিলে বি অধিক ফলসি বলি ই কিসম নে বি অধিক লাভ মিলসি। পুটল চাষর লাগি মঞ্জি নেলে এররা গছ অধিক হেসি। হেতির লাগি আমি চের আর ডির কে বিহন হিসাবে নামা বেলে অমল জহ হবা। আমি পহেলা জানমা চের বিহন বিষয়ে। পুটলর দুই প্রকার গছ থিসি মাই আর এররা। এররা গছ খালি ফুল নু ফল করবার লাগি দরকার হেসি। হেতির লাগি 100টা মাই পুটল গছর লাগি 10টা এররা গছ দরকার। মাই গছর আর এররা গছর চের দেখবাকে অলগা অলগা। এররা চেরর মুড়ি আড়ে আঁক মনে থিসি যেনঠানু ডির ভারসি। মাই চেরর মুড়িয়াড়ে আর ছেদ আড়ে সরু থাইকরি মজির ভাগ মোটা থিসি। এররা চের মাই

শ্রোতাবন্ধু প্রচার করছু কার্যক্রমের পরবর্তী গীতটি ডক্টর নির্মল নায়কঙ্ক ভিন্ন এক স্বদের গীত রচনা এবং অভিজিৎ মজুমদারঙ্ক অন্য এক সঙ্গীত নির্দেশনার কণ্ঠশিল্পী সোহেলঙ্ক কণ্ঠরী।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের শেষ গীতটি প্রচার করছু বাবুল সুপ্রিয়ঙ্ক কণ্ঠে। গীত রচনা নির্মল নায়ক, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল সঙ্গীত লহরী কার্যক্রমের কতটি আধুনিক গীত সময় সকাল 8:45 শুণন্ত কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহিস বিলাসর সঙ্গীতাৎমক পরিবেশণ প্রযোজনা প্রসঞ্জিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহী বিলাসর সঙ্গীতাৎমক পরিবেষণ প্রযোজনা করে প্রসেনজিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ। এবে আসন্তু শুনিবা কেতোটি হিন্দি কথাচিত্রর গীত। শ্রোতাবন্ধু কার্যক্রমর প্রারম্ভে প্রচার করছু মেজর সাহ কথাচিত্রর দ্বৈত কণ্ঠে গাইছন্তি অনুরাধা পড়ুয়াল ও উদিত নারায়ণ, গীত রচনা দেব কোহলি ও আনন্দরাজ আনন্দ, সঙ্গীত নির্দেশনা আনন্দরাজ আনন্দ।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু ট্যাঙ্গো চার্লি কথচিত্রর দ্বৈত কণ্ঠে গাইছেন শ্রেয়া ঘোষাল ও শান। গীত রচনা জাভেদ আখতার ও আনন্দরাজ আনন্দ। সঙ্গীত নির্দেশনা অন্ন মল্লিক ও আনন্দরাজ আনন্দ।

0: Akashvani at 90.
1: শ্রোতাবন্ধু, কার্যক্রমের শেষ গীতটি প্রচার করছু সিলসিলা হি প্যার কা কথাচিত্র দ্বৈত কণ্ঠে গাইছন্তি অনুরাধা পড়ওয়াল ও কুমার সানু। গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত।

শ্রোতা বন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করুছো মনে রহিগলা সাত সুরের কথাচিত্রর কণ্ঠশিল্পী বিষ্ণুমোহন কবি, গীতরচনা দিলীপ জেনা, সঙ্গীত নির্দেশনা বপি লেহরী।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীতটি প্রচার করুছ সময় খেলুছে চকা ভৌঁরি কথাচিত্রর। দ্বৈতকণ্ঠে গাইছেন অনুরাধা পড়ওয়াল ও অভিজিৎ। গীতরচনা নিমাই মহান্তি, সঙ্গীত নির্দেশনা মলয় মিশ্রা।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু নজর পকাই নেবা আজি দিনটির মহত্ব কোন সব রয়েছে আম ইতিহাসরে। 1739 মসিহা মই মাস 15 তারিখ দিন দেহান্ত হয়েছিল প্রসিদ্ধ মরাঠা যোদ্ধা খন্ডেরাও দাভাড়েঙ্কর। 1873 মসিহা আজির দিনরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আনুষ্ঠানিক ভাবে ভঙ্গ করিবা পাই ইংল্যান্ডে এক প্রস্তাব গৃহীত হয়েছিল। 1958 মসিহা আজির দিনরে অরুণা আফস অলি দিল্লির প্রথম মেয়র ভাবে নিযুক্তি হয়েছিল, যা ভারতীয় রাজনীতিতে মহিলা মানক পাই এক বড় সফলতা ছিল। 1993 মসিহা মই মাস 15 তারিখ দিন ভারতীয় সেনার প্রথম কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল কে এম করিয়াপ্পাঙ্ক পরলোক ঘটিছিল। নির্বাচন কমিশন

শ্রোতা বন্ধু, আজি হেউছি ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে বা আন্তর্জাতীয় পরিবার দিবস। আন্তর্জাতীয় পরিবার দিবস প্রতিবর্ষ মই মাস 15 তারিখরে পালন করা যায়, যাকি পরিবারগুলির গুরুত্ব উপরে আলোকপাত করিবা এবং সেমানঙ্কু প্রভাবিত করুথিবা সামাজিক, অর্থনৈতিক এবং জনসংখ্যাগত প্রক্রিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি করিবা পাইঁ 1993 মসিহারে জাতিসংঘ দ্বারা নির্ধারিত করা যাইথিলা। এহা পরিবার কেন্দ্রিক নীতিগুলিক উপরে ধ্যান কেন্দ্রীভূত করিথাই, যেউথিরে 2026 মসিহারে বিষয়বস্তু রয়েছে অসমানতা এবং শিশু কল্যাণ সম্বন্ধীয় বিষয়গুলিক অন্তর্ভুক্ত আছে। জাতিসংঘ দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত এই বিশেষ দিনটি সমাজের পরিবারর গুরুত্বকু মনে পকাই দিয়ে, আম সুখ দুঃখর সাথী, আম পরিবারর সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা প্রতি সচেতনতা সৃষ্টি করিবা এই দিবসর মূল লক্ষ্য। এই বর্ষ 2026 মুখ্য বিষয়বস্তু হেউছি পরিবার, অসমানতা এবং শিশু কল্যাণ। এর অর্থ হেউছি আম পিলামানঙ্কর সুরক্ষিত ভবিষ্যৎ এবং পরিবারর সমৃদ্ধি পাইঁ আমাকু একাঠি হেবাকু পড়িব। তেবে শ্রোতা বন্ধু, আজির এই শুভ দিনরে নিজ পরিবার সহ কিছু সময় বিতান্তু, সেমানঙ্কু ভালো পাইবা দিয়ন্তু, কারণ পরিবার হি আমার সবুঠারু বড় শক্তি।

শ্রোতা বন্ধু, এবার আসন্তু নজর পকাই নেবা আম অঞ্চলর কিছু মুখ্য স্থানীয় খবর উপরে। ভবানীপাটনা সহর নিকটস্থ শহীদ রেণ্ডো মাঝি সরকারি মেডিকাল কলেজে এক স্বেচ্ছাকৃত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাই। কলাহান্ডি জেলা করলামুন্ডা ব্লকর বিভিন্ন পঞ্চায়েতের মনরেগা কামরে দুর্নীতি হয়েছিবা অভিযোগ হয়েছে। গজবাহাল পঞ্চায়েত পরমানন্দপুরর খলিয়াবন্ধ ছকরে থিবা খলিয়াবন্ধ পোখরীকে অমৃত সরোবর যোজনার সামিল করে লক্ষাধিক টঙ্কা খরচে গার্ডওয়াল নির্মাণ কাম ও পথর পেচিং করে সরকারি অর্থ আত্মসাত করে অভিযোগ হয়েছে। শ্রোতাবন্ধু, দীর্ঘ বর্ষ ধরে ধর্মগড় উপখণ্ডের দাদন সমস্যা লাগি রয়েছে। জীবিকার অভাব, রোজগারের সংকট ও দারিদ্র্য যোগ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে শিল্পী হেলে সুবীর কুমার দাস, গীত রচনা করেছেন অলেখচন্দ্র বিশ্বাল।
4: ফুলরু ফুলেই নইরু মিছেই জিয়া কিয়ে কুহা, ফুলরু ফুলেই।

0: কলা কপা ভলিয়াটা হেইকরি দাগ মানে দেখবাকে মিলসি। এই রোগ বর্তেল গলে মাছ খুব দুর্বল হয়ে যাসি আর ধীরে ধীরে পহঁরি বি নেই পারে না। এই রোগর ঠানু মাছকে বঞ্চাবার অছে বেলে বন্ধর প্যান সফা সুতরা রখবাকে পড়বা। গোটে ঘনমিটর মাছর লাগি 150 নু 300 মিলিলিটর ফরমালিন ব্যবহার করমা কি পটাসিয়াম পারমাঙ্গানেট 160 মিলিগ্রাম কে লিটর পিছা ওষ হিসাবে দেমা। গালিসি পচা রোগ, এই রোগ মাছর গেলফি মনকে খুব করি হেসি। পয়লা পয়লা গেলফি উপরে নে লাল লাল দাগ হেসি, পচকে সেটা মানে ধুমসিয়া হি করি গেলফিকে পুরাপুরি খারাপ করে দেসি। এই গেলফি বাট দি করি একা মাছ মানে নিশ্বাস নিথিসন, হেতির লাগি এটা খারাপ হয়ে গেলে নিশ্বাস নেই নি পারি করে মরিমুরা যাসন। এই রোগে কমাবার লাগি গোটে লিটর প্যানে 0.5 গ্রাম তুতিয়া সানি করি সেথিনে রুগিয়া মাছ মনকে 5-10 মিনিট বাগির বুড়াই করে রখমা বেলে ভল কাম দেসি। কিনে হলে বন্ধেনে গোটে হেক্টর লাগি 200 কেজি হিসাবে চুন ঢালমা বেলে বি এই রোগটা ছাড়ি যাইসি। এবে আমি জানমা জীবাণুর লাগি হুথবার রোগ মনকর বিশানে কলম নারিস রোগ। ফ্লেক্সিভেক্টর কলম নারিস জীবাণুটা মাছেনে ই রোগ করে থিসি। ই রোগনে সান ঠানু বড় তক সবু মাছ রোগে নে পড়সন। পাইনে জৈবিক জিনিস মানে অধিক হিগলে ই রোগ হেসি। ই রোগ হিথিলে মাছর গেলফি আর দেহিনে হলদিয়া হলদিয়া রঙর দাগ মানে হি করি ঘা পরা হি যেসি। ইথির লাগি ওষ মানে হেলা সিফা আর পন্ডয়েড। মাছ মনকে গোটে লিটর পান পিছা 500 মিলিগ্রাম হিসাবে পটাসিয়াম পারমাঙ্গানেট পানে 5-10 মিনিট লেখা বুড়ে করে রখলে বি এই রোগটা ছাড়ি আসি। জীবাণুর লাগি গেলফিনে ফুনি রোগ হেসি। এই রোগ জহ করি রোহি ভাকুর মির্কেল মাছ মনকে ধরতেসি। এই রোগ করৌথিবার জীবাণু হেলা ফ্লাবো ব্যাকটেরিয়াম ব্রাঙ্কিও ফাইলম। বন্ধেনে যদি দরকার ঠানু অধিক মাছ ছাড়লে পায়েন ময়লা হলে কি পায়েনে কেন জিনিস মানে পড়ি করি কুই কুয়া গলে এই রোগটা ফট কিনা মাছ মানকে ধর দেসি। এই রোগ ধরিছে বলে আমি কেনতা জানমা মাছ মানে ভল করে পহঁরি নেই পারন, বন্ধ ঘাটকে আসি করি পিটি পুটা হোথিসন, মাছর গেলফি মানে বি ছিড়ি ছিড়ি যৌথিসি। এটা ঠানু মাছকে বঞ্চাবার লাগি হলে মাছকে নুন পান যেটা কি 100 ভাগ পায়েন আর 2 ভাগ নুন মিশা হইথিবা সেথিনে 10-15 মিনিট বাগির বুড়াই দি করে পচকে বন্ধনে ছাড়ি দেমা। এনতা করে যদি মাছর রোগকে আমি ঠিক সময়ানে চিনি করি তার ওষকষা ঠিক হিসাবে করমা মাছ মনকর দেহি ভল রহবার সনে আমার বি অধিক নুকসান নেই হে না।
1: শুনিলি কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষর কথা।

0: Akashvani at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষা নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এছাড়া শুনন্তু আধুনিক গীত। দ্বৈতকণ্ঠে শিল্পী হলে সুরেন্দ্রনাথ সাহু এবং মলিনা মিশ্র। গাইছেন গীতিকার প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে শুণন্ত পল্লীগীত শিল্পী মিনতি রথঙ্ক কণ্ঠরে গাইছন্তি পুরাতন রচনারু।

0: Engagement reflects the importance that all leaders attach to strengthening multilateral cooperation in a rapidly changing world. He further said there is an urgent need to reform the international financial architecture. Earlier, Dr. S. Jaishankar met the Foreign Minister of Iran, Abbas Araghchi, in New Delhi today. In a social media post, Dr. Jaishankar said both leaders discussed the situation in West Asia and its implications. He said they also exchanged views on bilateral issues of mutual interest. He also appreciated Mr. Araghchi's participation in the BRICS Foreign Ministers Meeting 2026. The External Affairs Minister today met Foreign Affairs Minister of Cuba, Bruno Rodriguez Barilla. In a social media post, Dr. Jaishankar said both leaders discussed cooperation, focusing on health, development partnership and capacity building. The leaders also exchanged a memorandum of understanding on holding regular consultations between the foreign ministries of both countries. BJP MLA Rotendra Bosu has been elected unopposed as the new Speaker of the West Bengal Legislative Assembly. Bosu, representing Kuch Bihar South as a legislator of the BJP, registered his maiden victory in the recently held assembly polls. Senior AIADMK legislator A. Anbaragan has been appointed as the pro tem Speaker of the 16th Puducherry Legislative Assembly. The appointment was made by the Lieutenant Governor on the recommendation of the Chief Minister. In badminton, India's top men's doubles pair Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the semi-finals of the Thailand Open. The Indian duo defeated Japanese pair of Takumi Nomura and Yuichi Shimogami 21-12-21-13 in Bangkok today. Later in the day, Lakshya Sen will face Thailand's Kunlavut Vidithsarn in the men's singles quarterfinals. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী ভবানী পাটনা সময় অপরাহ্ন তিনটা বাজি দশ মিনিট চলিত অধিবেশনকু শেষ করা পূর্ব আসন্তু জাঁ নেবা আজ তৃতীয় অধিবেশনরে আম কেন্দ্রর প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্কের সূচনা অপরাহ্ন পাঁচটায় শুণবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রিলে করে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর যুববাণী পাঁচটা তিরিশ মিনিটে আজ এতে শুণবে সম্ভাবনা আদিবাসী গীতক্রমে পরজা গীত শুণবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে পরিবেশন করবে লোবি পরজা এবং সাথী জিলা হলচাল ক্রমে পুরী জেলা সম্পর্কের শুনেপারে সাতটা পঁচিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্রর চাষপা সাতটা তিরিশ মিনিটে রাতে আটটায় গীত গজল শিল্পী হলে রমন কপুর আঞ্চলিক গীতক্রমে সম্বলপুরী গীত শুণবে রাতে আটটা পনেরো মিনিটে পরিবেশন করবে রবীন্দ্র সাগর এবং তপস্বিনী পটেল স্পোর্টস কেন আটটা তিরিশ মিনিটে স্পটলাইট নটা ষোহল মিনিটে করেন্ট এফেয়ার্স নটা তিরিশ মিনিটে এই সমস্ত কার্যক্রম রিলে করে শুনেবু আকাশবাণী দিল্লির অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীত শুনেপারে রাতে দশটায় দশটা তিরিশ মিনিটে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম শ্রোতাবন্ধু এটি আজ তৃতীয় অধিবেশনের আম কেন্দ্রর প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কের সূচনা আকাশবাণী ভবানী পাটনা এইটি শেষ করছু আজর দ্বিতীয় অধিবেশন ভিন্ন ভিন্ন কার্যক্রম সহ পুঁ উপস্থিত হবু অপরাহ্ন পাঁচটায় সেতবে যায় বিদায় নেছু।

0: এতজা কার্যক্রম রেগুলি প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ভবানীপাটন।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: নকলি অফার্স প্রতি সাবধান,
5: আরবিআই কহে
6: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
7: ওহো নৌরিয়ার লভ স্টোরির ম্যাচ হল আরম্ভ, উভয় খাইলে ইটালিয়ান কুইজিন, ওয়েটের ফোপাড়িলা স্পিন, 4000 বিল আসিলা, রোহনর হৃদয় জোরে ধক ধক হেলা, যাইথিলা ভুলি সে নেবাকু নিজর ওয়ালেট, রিয়া হয়ে গেলা কুল আউ কলা ডিজিটাল পেমেন্ট। আপন বি কিউআর কোড স্ক্যান করি কি ইউপিআই রে করন্তু পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট দ্বারা জিতন্তু লাইভ র প্রতি টুর্নামেন্ট।
8: ভারত করে ডিজিটাল দেয় প্রদান,
9: সহজ অটে প্রতিটি নেণ দেণ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: প্রচার করছু কার্যক্রম যুববাণী, আজি এই ক্রম রয়েছে সম্ভাবনা।

0: আকাশবাণী ভবানী পাটনা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ওড়িশা আউ নেদরল্যান্ড সরকারকর মিলিত সহযোগী আজ সম্বলপুর জেলা মুখ্য চিকিৎসাধিকারীকর সম্মিলনী কক্ষন সম্বলপুর দেবগড় আউ বরগড় জেলার হিতাধিকারী মানকর সহিতে ঘরোই হিংসা সমাধান কে নিয়ে গোটে পরামর্শ বৈঠক হয়েছে। বৈঠকটি পুলিশ, ডাক্তার, আইনজীবী, অধ্যাপক, আশা দিদি, অঙ্গনবাড়ি কর্মী, সখী কেন্দ্র আউ সখী সদন সংযোজিকা আউ মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠীর সদস্য মানে যোগ দিয়ে মহিলা হিংসা রুখবার উপরে মত রাখিলে। গুজরাটর অহমদাবাদ ন হবারকে থিবা রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2026 আগনু ভারতীয় ক্রীড়া প্রাধিকরণ এসএআই তরফু সারা দেশে জনসম্পৃক্তি অভিযান মূল হয়েছে। খেলোয়াড় মনোভাব, সৃজনশীলতা আউ যুব অংশগ্রহণকে তহকাবার লক্ষ্য নেই ই পদক্ষেপ নিয়া যাইছে। অভিযানর অংশ হিসাবে অংশগ্রহণকারী মানে রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 মশাল ডিজাইন প্রতিযোগিতা, সিডব্লুজি রিল চ্যালেঞ্জ আর কুইস্তি ভাগ নেই পারবে। প্রতিযোগিতা লাগি মাই ভারত পোর্টাল উপভোক্তা মানকর লাগি খোলা যাইছে। পানিপাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতকে আইবার লাগি পাগ অনুকূল হেউছে। পানিপাগ বিভাগর সূচনা অনুসারে আইবাকাল তক দক্ষিণ বঙ্গোপসাগর আউ আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জর কিছু ইলাকাকে মৌসুমী পৌঁছিবার সম্ভাবনা আছে। আইবা 24 ঘন্টা ভিতরে চড়ক মারিকি বর্ষা হবা বলে রাজ্যের পাখাপাখি সবু জিল্লাকে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। গলা 24 ঘন্টা ভিতরে বলাঙ্গীর জিল্লার পাটনাগড়ন সবুনু এতকা 23 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। শেষে মুখ্যা খবর ফের গায়। রাইজে ভরপুর মাত্রাথি পেট্রোল ডিজেল মহজুদ থিবার কইলে আইওসিএল মুখ্য প্রবন্ধক। আইবা মাস 21 তারিখ ফের গায় হবার নিট ইউজি পরীক্ষা সূচনা দেলে কেন্দ্র শিক্ষামন্ত্রী আর রাজ্যের সরকারি কর্মচারী মানকর মহঙ্গা ভত্তা বঢ়লা 2%। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হলা। জুহার।

0: যুগে দাদা জুহার জুহার জুহার জুহার
1: জুহার রে লেকরু জুহার জুহার জুহার জুহার
0: দাদা হ্যাঁ এজ বৈঠক আইবার পছে বলু গোটে কারণ গোটে কছে
1: সবুদিন তো গোটে গোটে কারণ নিকর আসুচু রে বাবু
0: দাদা শুননু সেটা লোকর লাগি এইছিলি বল এজ মোর নিজর লাগি এইছে
1: হ্যাঁ
0: তুই তো দাদা জানিছু এবে এবে বুই গোটে তাকো শালা গোটে করিছে হ্যাঁ আর তোর গায়ে দামুর তো তুই রখিছু সে মনকে খনে মারিকো রখলে কে হেসি মোর ঘর বাইরকে পশি গলে সব গছ পতর কে খেয়ে দিচ
1: দেখ রে বাবু আমার মনুষ খাইবার লাগি আমি চাষবাস করুছু হেলা আমি এই গায়ে গরু কথা চিন্তা করুছু কি দেখ রে বাবু আমার গানে যেতকি ভটা থিলা গায়ে চরবার জায়গা থিলা সব তো লোক চাষবাস কলে হেলা গায়ে দামুর কে কেন মারে ঢিলবু আর কেনতা করবু মকে বতা তুই ছনে
0: দাদা দেখনু যেন চাষি দাদা মা ভন বললু গায়ে দামুর রকিচন সেটা সে মনে সিনা জানবে কেনে চরাবে কেনতা খুয়েবে কেনতা পিয়েবে বলি করি তার বলি করি দাদা তুই মুই দাদা ভাই হি চুরা বলি করি তোর গায়ে দামুর আসবে আর মোর ব্যর্থী পশবে বলতো মুই নি শুই পারে
1: দেখ রে বাবু এটা তোর মোর মান মর্দন হেবার নেই না তুই বি চিন্তা করবু মুই বি চিন্তা করবি
0: আচ্ছা
1: দেখ গায়ে দামুর তো সেমানে নেই জানন কেনঠানে খৌচু কেনঠানে কানা করুচু বলি করি জেনঠানে বি সমি করি তাঙ্কর খাদ্য পাইলে খাই দেবে
0: আচ্ছা
1: হেলা ইনে তুই মকে ভুল দেলে নেই হবে কি মুই তোর সাথে মারামর্দন লাগলে ফোন নেই হুয়ে
0: তো দাদা ইনে অসল কারণ কাটা বতা
1: অসল কারণ দেখ রে বাবু আমি সানে সানেটা থিলা বলকে আমার চাষ জমি যেতকি থিলা আমার গোচর ফুনি সেতকি থিলা
0: গোচর বলে আমার গায়ে দামুর চরবার চরবার জায়গা আচ্ছা
1: হেলা তো ধীরে ধীরে ধীরে ধীরে দেখুছু তো সবু গোচরকে আমার গাঁ বালে মাড়ি বসলে চাষবাস করে দেলে তো এবে গোটে জিনিস চিন্তা করবার দরকার যদি আমি গায়ে দামুর রকমু বলে আমার গায়ে দামুর কেন ঠানে যেই করি চরবে
0: সত্য কইলু দাদা
1: হ্যাঁ
0: যে তোর কয়লা হিপাস নে বললু এবে টিকে মুই চিন্তা করি যে আমার পিলা বেলে বললু গায়ে চরবা লাগি গোটে জায়গা থিলা গায়ে দামুর চরুথিলে এবে তো হে জায়গা নেই না
1: নেই না চাষ কলে
0: হই তো তার লাগি কানা ব্যবস্থা করমা কে বলছি
1: ব্যবস্থা বলে দেখ রে বাবু তুই গোটে লোক চাইলে ব্যবস্থা নেই হবে
0: নেই
1: কি মুই গোটে লোক চাইলে ব্যবস্থা নেই হবে
0: আচ্ছা
1: আমি গাঁ যাকর লোক ঠুলহি করি হেলা জেন জেন মনে এই গোচর জমিনে চাষবাস করুচন হেলা সবকর স্বার্থ লাগি দেখ তোর বি গায়ে দামুর আছে মোর বি গায়ে দামুর আছে হেলা তোর বি ছেলমেড়া আছে মোর বি ছেলমেড়া আছে হেলা তো সবকর হেনতা আছে সবু লোক হেনতা চিন্তা করি করি আমি জায়গা ছাড়বাকে পড়বা বাবু
0: যে দাদা এটা তো পরস্পর ভিতরে বলুন সহযোগ নিহাতি দরকার
1: দরকার দরকার
0: খালি তুই তোর যেন এবে চাষবাস করুছু বল তুই ছাড়ি দেবি আর গায়ে দামুর লাগি গোচর জমি দেবি বলবু মুই যদি মোরটা নেই দেবি বলে ফুনি নেই হি
1: সেটা বুঝামনার কথা রে বাবু বুঝামনা হেবা পড়বা তো বনে কথা গোটে তুই কইলু তোর যেন বেরনে মোর গায়ে

0: ছমিগলা বলি করি হেলা খাই তো দিচ্ছে না বলুন আমাকে ভর না দেবে বলে কেন বাটোটা দেবে
1: দাদা
0: গোটে কথা শুন যে এটা আমি আমার পঞ্চায়েত কে জনামা হেলা আর গাঁ যাক লোক ঠুলি করি এ বিষয়ে চিন্তা করমা
1: দাদা আর পদে কই দিচ্ছে এবে তো তোর গায়ে জামুর খেয়ে দেলা বল হেলে বি টিকে যতন পাতন করবো যেনতা করি আর থরে মোর বাড়ি গে নেই পসবা
0: বল রে বাবু ফেনতা নেই হে যে বাবু তুই তো শুনলু এই কথা
1: জি হে রে দেখ দাদা তুমি কথাবার্তা হেলা ভিতরে বললু হে দে আমার কিন্তু শিল্পী দাদা গোটে এলে না বলিয়া লাগুছে দেখ
0: তুই তো বড়া বেলু অনুমান করুছি রে বাবু
1: হই
0: শিল্পী দাদা কে জানিছু কি
1: নিতু
0: শিল্পী দাদা হচ্ছেন ঋতুরাজ মাঝি তাঁকর দল বল
1: যে দাদা আমার শিল্পী দাদা তো এজাইছন এটা ওটা মৌকায় হ্যাঁ তো দাদাকে বললু মনে গীত গুটে পরিবেশন করবার লাগি
0: অনুরোধ করবো
1: হয় হয় হয় হয়

কলিয়া কুল ত ধুব গুহালি কথা কহিবাকে বড়া ছয়েলি দেবার নেবার কিছু নাহি অটিলা উড়ারে বগ জগি অছে অটিলা উড়ারে বগ জগি অছে।

গলামালি মোর অকই সুন্দরী, তোর লাগি প্রাণ যাউছে ঝুরি, তোতে হেতু করি করি। তুই মোকে যদি মনা করি দেলে, তুই মোকে যদি মনা করি দেলে, মুই মরি যাবি ঝুরি ঝুরি, কুরে ফুল মৌল রস তোল ছালিকে।

দাদা দেখলু তু আমি অনুরোধ কলু দাদা আমার অনুরোধকে রক্ষা করিছন বনে গানা পদে শুনালে দাদাকে তোর মোর তরফ আমার বৈঠক তরফ।

শিল্পীর কণ্ঠে থা আসন্তু শুণবা প্রবীণ ভরদ্বাজ রচনা সঙ্গীতের সজাই সতীশ শর্মা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটিকে দ্বৈত গোলরে গাইছন্তি রবিচন্দ্র সাগর এবং তপস্বিনী পটেল। গীত রচনা চিত্তরঞ্জন নায়ক।

রচনা শীর্ষানন্দ দাসকানুঙ্গ, সঙ্গীত নির্দেশনা কৃষ্ণচন্দ্র, গীতটি পাই মেদিনীপুর ভবানীপাটনা জেলা কোলাহাঁড়ি অনুরোধকারী শ্রোতা হলে ভক্তরাম নায়ক।

শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে আপনার শুনেছেন শাস্ত্রীয় গায়ন, শিল্পী হলে শ্রীমতী শোভা গুট্টু। শিল্পী এথর পরিবেশন করেছেন রাশিয়া।